শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। সবাইকে স্বাগত জানাই, বলে দিচ্ছি আজকে সূচিতে কি কি থাকছে। আজ আমরা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। শুনবেন আমাদের বাংলা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধুদের পাঠানো শুভেচ্ছা বার্তা। আর সবশেষে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির তৃতীয় পর্ব। আসর উপস্থাপন করছি আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। আজ প্রথমে শুনুন নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ পরিবেশনাটি।
0: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ তদানীন্তন অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কালজয়ী প্রতিভার অধিকারী কবি নজরুল বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণের অন্যতম এক প্রগতিশীল ব্যক্তিত্ব। তাঁর অমর সৃষ্টি বাঙালি মনকে দিয়েছে অসাম্প্রদায়িক চিন্তা ও চেতনার অনন্ত প্রেরণা।
1: নজরুল তার জীবনব্যাপী সাহিত্য সৃষ্টির মাধ্যমে বাংলাভাষী জনগোষ্ঠীর মাঝে সবচেয়ে বলিষ্ঠ অসাম্প্রদায়িক চেতনার প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এমনটি বললে মোটেও তা বাড়িয়ে বলা হয় না। তার কাছে মানুষের পেশা, ধর্ম বা জাত পরিচয় নয়, বরং মানুষ পরিচয় হল মুখ্য বিষয়। আর তাই নিজের সাহিত্য চর্চায় মানবিক বোধের চেতনাকে তিনি সব কিছুর উপরে স্থান দিয়েছেন। নজরুল তার রচনায় ইসলামী হামনাথ যেমন রচনা করেছেন, তেমনি একই সাথে রচনা করেছেন হিন্দু ধর্মের শ্যামাসঙ্গীত ও ভজন। সৃষ্টির এমন অভিনব সমন্বয় বাংলা সাহিত্যে আর কেউ খুব একটা করতে পারেননি। তিনি বিশ্বাস করতেন অত্যাচারীর শোষকের কোনো ধর্ম নেই। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তিনি সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ধর্মের নামে সমাজে যারা ভণ্ডামি করত, গোরামি করত, তাদের তিনি মোল্লা পুরোহিত বলে কঠোর ভাষায় আক্রমণ করেছেন।
0: নজরুলের সাহিত্য চর্চায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে অন্যতম উজ্জ্বল একটি সৃষ্টি হল মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান শীর্ষক গান। এই গানের মাধ্যমে তিনি মানুষের ধর্মীয় চেতনার ঊর্ধ্বে উঠে মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ববোধকে একটি প্রাকৃতিক ও অবিচ্ছেদ্য বন্ধন হিসেবে তুলে ধরেছেন। তার বিবেচনায় সমাজের উন্নয়নে এবং সমাজকে এগিয়ে নিতে এর কোনো বিকল্প নেই।
1: নজরুল আজন্ম মুক্ত বুদ্ধিচর্চার সমর্থক ছিলেন। তার কাছে শিক্ষা মানে কেবল ডিগ্রি অর্জন নয়, বরং আত্মার মুক্তি। তিনি চেয়েছিলেন এমন এক শিক্ষা যা মানুষকে মানুষ হিসেবে জাগিয়ে তুলবে। তিনি বিশ্বাস করতেন কৃষক মজুরদের শিক্ষিত করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তার সাম্যবাদী চেতনার মূলে ছিল সবার জন্য শিক্ষার সমান সুযোগ। তিনি এমন এক অসাম্প্রদায়িক সমাজ গঠনের স্বপ্ন দেখতেন যেখানে কোনো ধর্মের প্রতি বিদ্বেষ থাকবে না, বরং থাকবে পারস্পরিক সহমর্মিতা।
0: মজার বিষয় হল নজরুল তার সমগ্র জীবনে শুধু লিখেই ক্ষান্ত হননি, ব্যক্তিগত জীবনেও তিনি অনুসরণ করেছেন অসাম্প্রদায়িক চেতনা। তিনি তার সন্তানদের নাম রেখেছিলেন কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ। তার স্ত্রী প্রমীলা দেবী ছিলেন হিন্দু পরিবারের সদস্য, কিন্তু নজরুল কখনো স্ত্রীর ধর্ম পরিবর্তনে চাপ দেননি। তিনি বিশ্বাস করতেন মানুষের ভেতরের মানবিক বোধ এবং আমি কি করছি এই বোধ জাগিয়ে তুলতে না পারলে শুধু রাজনৈতিক পরিবর্তনে মানুষের বৃহত্তর মুক্তি আসবে না।
1: বাঙালির হৃদয়ের মণি, বাঙালির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীতে এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের পক্ষ থেকে কালজয়ী এই কবির সৃষ্টিশীল সত্তার প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা।
0: তেসরা এপ্রিল ছিল এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বন্ধুদের কাছ থেকে অনেক শুভেচ্ছা বার্তা আমরা পেয়েছি, যার মধ্যে থেকে বেশ কিছু বার্তা আমরা ইতোমধ্যে রবিবারের অন্যান্য আসরে পড়ে শুনিয়েছি। আজও হাতে আছে কিছু বার্তা, আছে একটি ভিডিও বার্তাও।
1: ঠিক তাই, যেমন অভিনন্দন জানিয়ে ফেসবুকে কমেন্ট করেছেন মামুনুর রশিদ, হুসেইন মুসা, নীলাব্জ মুখার্জি, দেবাশিস গোপ এবং সালাউদ্দিন ডলার। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিব্যেন্দু ভট্টাচার্য রেডিওর দীর্ঘ জীবন কামনা করেছেন। জাপানিতে কমেন্ট করেছেন লিঙ্কন সাহা লিঙ্কন, যা বাংলায় অনুবাদ করে বলছি আপনাদের অভিনন্দন। জাপান ও বাংলা ভাষাভাষী লোকদের এক সুতোয় গেঁথে সংযুক্ত করার জন্য আমি এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি আগামীতেও বাংলা বিভাগ উত্তরোত্তর আরও সমৃদ্ধি অর্জন করবে।
0: হ্যাঁ বন্ধু, তাই যেন হয়। অনেকটা একই সুরে অভিনন্দন জানিয়েছেন চন্দন সরকার। জাপানি ও বাঙালিকে এক সুতোয় গেঁথে রাখার জন্য এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই বাংলা বিভাগ এগিয়ে চলুক যুগ যুগ ধরে। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান, প্রদীপ কুণ্ডু, ফারুক আহমেদ, রাজীব দত্ত, এইচ এম তারেক, গৌতম মণ্ডল এবং মোহাম্মদ আবদুল্লাহ। শঙ্কর হালদার লিখেছেন, 65তম শুভ জন্মদিন উপলক্ষে আমার প্রিয় বেতার এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আরও শ্রীবৃদ্ধি কামনা করছি বাংলা বিভাগের। জন্মদিনে বাংলা বিভাগের শতবর্ষ কামনা করেছেন শীষ মোহাম্মদ শিশান। আচ্ছা, এবারে আমরা বাংলা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরনো এক বন্ধুর পাঠানো একটি শুভেচ্ছা বার্তা শুনব তারই কণ্ঠে। হ্যাঁ, মেহেরপুর থেকে পল্লব ভট্টাচার্য ভিডিওতে পাঠিয়েছেন এই শুভেচ্ছা বার্তা।
2: এনএইচকে বাংলাকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আসলে 80-এর দশকের সে মাঝামাঝি সময়ে ছাত্রজীবনে প্রথম এনএইচকে বাংলার নাম শুনেছিলাম। আমরা কয়েক বন্ধু মিলে এনএইচকে বাংলায় চিঠি লিখতাম, আমাদের চিঠি পড়া হতো, আমাদেরকে শুভেচ্ছা উপহার দেয়া পাঠানো হতো। সেই থেকে মোটামুটি এনএইচকের সঙ্গে একটা সম্পর্ক ওঠে, গড়ে ওঠে এবং এনএইচকে সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমার মনে আছে যে আমি যে কয়েকটা ছবি পেয়েছিলাম পাঠানো হয়েছে, তার মধ্যে সম্রাট হিরোহিতোর পরিবারের একটা ছবি আমাদেরকে দেওয়া হয়েছিল, যেটা আমার কাছে দীর্ঘদিন ছিল। পরবর্তীকালে আমার দুই মেয়ের জাপানে থাকার সুবাদে গত বছর আমার জাপানে যাওয়ার সুযোগ হয়েছিল এবং নাগোয়া শহরের রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়ে আমার এনএইচকে বিল্ডিং। আমি তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে সেখানে একটি ছবি উঠাই। পুরোনো দিনের কথা অনেক মনে পড়ছিল, অনেকটা নস্টালজিক হয়েছিলাম। আজকে এনএইচকে জন্মদিনে এই কথাগুলো মনে পড়ছে। সকলকে অনেক অনেক অভিনন্দন। এনএইচকে যারা কলা কুশলী, যারা শ্রোতা, সকলকে সকলকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলকে নিয়ে আমরা ভালো থাকব। ধন্যবাদ।
0: বলছিলেন মেহেরপুরের পল্লব ভট্টাচার্য। আপনার শুভেচ্ছা বার্তা আপনারই গলায় শোনার সুযোগ পেয়ে খুব ভালো লাগলো বন্ধু, ধন্যবাদ। এবারে আরেক পুরনো বন্ধুর শুভেচ্ছা বার্তা পড়ে শোনাচ্ছি। আসলে এই লেখাটি হচ্ছে একটি চমৎকার স্মৃতিচারণা, আর এই বন্ধু হলেন রফিক মিরাজ। তিনি লিখেছেন,
1: 1984-85 থেকে আমি রেডিও জাপান বাংলা বিভাগের দারুণ ভক্ত। গড়ে তুলেছিলাম ডাহুক রেডিও লিসেনার্স ক্লাব নামের একটি শ্রোতা সংঘ। ক্লাবের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম নামে নেত্রকোনা বীরশিরি নওয়াপাড়া থেকে চিঠিপত্র লিখতাম নিয়মিত। আমার প্রধান আগ্রহ ছিল জাপানকে জানা। ধ্বনি ও প্রতিধ্বনি নামক অনুষ্ঠানটি ছিল আমার খুবই প্রিয়। এই অনুষ্ঠানে আমার লেখা পড়া হয়েছে এবং আমি পুরস্কারও পেয়েছি। কোনো এক আসরে জয়শ্রী চট্টোপাধ্যায় দিদির কণ্ঠে আমার লেখা ভালোবাসার প্রতীক্ষা নামক কবিতাটির আবৃত্তি আমার কাছে আজও স্মরণীয় হয়ে আছে। উনি সেই কবিতাটি পড়ে আমাকে একজন দার্শনিকের সাথে তুলনা করেছিলেন। অসাধারণ ছন্দময় একটি জাপানি গান ওমোচানো চা চা চা মাঝে মাঝে অনুরোধ করে শুনতাম। রেডিও জাপান খুব সুন্দর ভিউ কার্ড পাঠাত, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনোয়ারুল করিম ভাই এবং হাসান মীর ভাইয়ের ভরাট কণ্ঠের কথাও বেশ মনে পড়ে। এখন তো অনেক পরিবর্তন হয়েছে। হঠাৎ একদিন ফেসবুকে চোখে পড়ল রেডিও জাপান বাংলা বিভাগের পোস্ট। বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার দেখতে ও শুনতে পাচ্ছি এর মাধ্যমে। যুগোপযোগী হয়ে রেডিও জাপান বাংলা বিভাগের পথ চলা অব্যাহত থাকা আমাকে ভীষণ আপ্লুত করেছে। আমি চাই জাপান ও বাংলাদেশের মধ্যে অন্যতম সেতুবন্ধন হিসেবে রেডিও জাপানের ভূমিকা সব সময় অটুট থাকুক। বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের জন্য রইল অফুরন্ত শুভকামনা।
0: বাহ, দারুণ সুন্দর লেখা। বন্ধু, অনুরোধ করছি আপনার প্রিয় রেডিও জাপানের অনুষ্ঠান আবার শুনুন নিয়মিত এবং মতামত জানান। অনুষ্ঠানে পুরনো শ্রোতাদের উপস্থিতি নিঃসন্দেহে এক ভিন্ন মাত্রা যোগ করবে। আচ্ছা, এবারে দেখি নীলফামারি মাগুরা ফুলের ঘাট থেকে তারিফ হাসান কি লিখেছেন। এটিও একটি সুন্দর স্মৃতি রোমন্থনমূলক চিঠি। বন্ধু লিখেছেন, বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী, এ যেন শুধু সময়ের স্রোত নয়, এ হচ্ছে অগণিত শ্রোতার হৃদয়ের সাথে যুক্ত থাকা এক আবেগের গল্প। আমার জীবনের অনেকটা জড়িয়ে আছে আপনাদের সঙ্গে। 2011-12 সালের সেই দিনগুলো, তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আর বড় ভাই SSC পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। ওই সময়ই আপনাদের কণ্ঠ ভেসে আসে আমার ছোট্ট পৃথিবীতে, মোবাইলের FM ব্যান্ডে। তারপর ধীরে ধীরে আপনারা হয়ে ওঠেন আমার নিত্যসঙ্গী, আমার আপনজন। 2013 সালে যখন প্রথমবার লিখি আপনাদের কাছে, তখন নতুন এক সম্পর্কের সূচনা হয়, এক অদৃশ্য বন্ধন যা দূরত্বের বাধা অতিক্রম করে হৃদয় স্পর্শ করে যায়। বিশেষ করে কথা ও সুর অনুষ্ঠানটি ছিল আমার খুবই প্রিয়। কথা ও কলম পত্রিকা, জাপানি ভাষা শেখার বই, কুইজে অংশ নিয়ে পাওয়া পুরস্কার, এই ছোট ছোট প্রাপ্তিগুলো আমার জীবনে বিরাট আনন্দ ছিল। সময়ের সাথে সাথে পড়াশোনা, কাজ ও অন্যান্য ব্যস্ততায় আপনাদের কাছ থেকে কিছুটা দূরে সরে গেছি। তবু সত্যি বলতে কি, আপনাদের কখনো ভুলতে পারিনি। রেডিও জাপানের বাংলা সার্ভিস আমাদের ভাষা, সংস্কৃতি, অনুভূতি ও ভালোবাসার এক অমূল্য ভাণ্ডার, যা দূর প্রবাসেও আমাদের শিকড়কে বাঁচিয়ে রেখেছে। দোয়া করি আপনাদের এই পথ চলা হোক আরও দীর্ঘ, আরও উজ্জ্বল, আর আমরা শ্রোতারা সবসময় থাকব আপনাদের পাশে ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে।
1: বাহ, দারুণ স্মৃতিমন্থন। শুভেচ্ছা বার্তার শেষ রেডি লিখেছেন মশরুর জুনায়েদ। পড়ে শোনানো যাক। রেডিও জাপানের বাংলা সার্ভিস মানে অন্যরকম এক নস্টালজিয়া। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন পরিবারের সবাই মিলে গোল হয়ে বসে অনুষ্ঠান শুনতাম। সেইসব রঙিন স্মৃতি খুব বেশি মনে পড়ছে আজ। দীর্ঘ 65 বছর মানসম্মত অনুষ্ঠান উপহার দিয়ে আসার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
0: এই চিঠিটি দিয়েই শেষ হলো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুদের পাঠানো শুভেচ্ছা বার্তার সব চিঠি ও ফেসবুক কমেন্ট। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। বাংলা বিভাগের এই দীর্ঘ যাত্রাপথে সঙ্গে থাকার জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশেই থাকবেন। এবারে আমরা পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র তৃতীয় পর্ব, যার শিরোনাম হিট স্ট্রোক প্রতিরোধে মনোযোগী হন।
3: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
4: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
3: আজ আমরা তীব্র

0: তাপদাহ সম্পর্কে বিভিন্ন অভিব্যক্তি শিখব।
1: সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কিছু কিছু জায়গা তাপদাহের কবলে পড়ছে এবং সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। আপনাকে যদি বাইরে অনেক কাজ করতে হয়, আপনার উচিত হিটস্ট্রোক না হওয়ার জন্য সতর্কতা অবলম্বন করা।
0: আসুন আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক। চলুন প্রতিটি বাক্যের অর্থ জেনে নি। আজকের দিনটিকে সারা জাপানের বিভিন্ন অঞ্চলে মধ্যগ্রীষ্মের একটি গরম দিন হিসেবে রেকর্ড করা হয়েছে।
2: মানাৎসুবি
1: এর অর্থ মধ্যগ্রীষ্মের গরম দিন। এর মাধ্যমে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি যে দিনগুলোতে থাকে সেই দিনগুলোকে বোঝানো হয়।
2: খানসোকসিমাশিতা
1: অর্থ হল রেকর্ড করা হয়েছে।
0: পরবর্তী অংশে যাওয়া যাক।
2: আসুমো জেনকোকুতেকিনি কিওন গা আগারি কাকচিদে 35度以上の 猛暑日 গা ইয়োসোসারেতেইমাসু।
0: আগামীকালও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন স্থানে তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে একটি অত্যন্ত গরম দিনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
2: মৌসুমি
1: হল অত্যন্ত গরম দিন, যখন সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। অর্থ হল হবে বলে ধারণা করা হচ্ছে।
0: আসুন এর পরের বাক্যটি দেখি।
2: কোমামেনা সুইবুন হোকিউ ইয়া রেবো নো তেকিসেৎস না শিয়ো নাদো নেচ্চুশো তাইসাকু ও কোকোরোগাকেতে কুদাসাই।
0: ঘন ঘন পানীয় পান এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে হিটস্ট্রোক প্রতিরোধে মনোযোগী হন।
2: কোমামেনা সুইবুন হোকিউ
1: মানে হল ঘন ঘন পানীয় পান করা।
2: কোমামেনা কোমামেনি
1: বলতে পরিশ্রম মনে না করে ঘন ঘন কোনো কিছু করাকে বোঝায়। এছাড়া
2: রেবো
1: হল এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং
2: ঠিকসেৎস না শিয়ো
1: মানে উপযুক্ত ব্যবহার।
0: আচ্ছা
3: কোকোরো কাকের
0: মানে কি?
1: এর মানে হল কোনো কিছুর ব্যাপারে সতর্ক থাকার কথা মনে রাখা এবং সবসময় সাবধান থাকা। কোনো কিছুর প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করতে এটি প্রায়ই ব্যবহৃত হয়।
0: হিটস্ট্রোক প্রতিরোধের একটি উপায় হল আবহাওয়ার তথ্য আগে থেকে জেনে রাখা এবং যে সময়টা বেশি গরম থাকে সে সময় পারতপক্ষে বাইরে না যাওয়া।
1: পরিবেশ মন্ত্রণালয় ওয়েবসাইটে হিটস্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে নানা তথ্য প্রকাশ করে থাকে। সেখানে যে অনুমান দেখানো হয়েছে তা দিনের তাপমাত্রা, আর্দ্রতা এবং সৌর বিকিরণ থেকে হিসেব করে বের করা হয় এবং বাইরে কোনো কাজ করার সময় একে নির্দেশক হিসেবে ব্যবহার করা যায়।
0: এই নির্দেশকে লাল, কমলা, হলুদ, আকাশী এবং নীল এই 5টি রঙে বিপদের মাত্রা দেখানো হয়। লাল মানে হল বিপজ্জনক এবং এ সময় যে কোনো ব্যায়াম বা খেলাধুলা নিষিদ্ধ। কমলা হল গুরুতর সতর্কতা এবং এ সময়ে ভারী ব্যায়াম বন্ধ রাখুন। হলুদ মানে সতর্কতা এবং এ সময় সক্রিয়ভাবে বিরতি নিন।
1: আকাশী অর্থ হল সাবধান থাকা এবং এ সময় ঘন ঘন পানীয় পান করুন। নীল মানে হল প্রায় নিরাপদ, এ সময়ে উপযুক্ত পরিমাণ পানি পান করুন। এই নির্দেশক সহজে বোঝা যায়, তাই একে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারের চেষ্টা করে হিটস্ট্রোক প্রতিরোধ করুন।
0: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা তীব্র তাপদাহ এবং হিটস্ট্রোক সম্পর্কে বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
1: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
0: সায়োনারা।
3: বন্ধুরা, এবার আসর থেকে বিদায় নেব আমরাও। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
4: সায়োনারা।